আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বর্তমানে সংঘাত পরিস্থিতিতে বিশ্বজুড়ে সরবরাহ পরিকাঠামোর বিস্তারের উপর জোর দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট

0: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে, প্রথম ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তিটি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ একে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে।
1: आज सिर्फ एक एमओयू से ही 1000 से 1500 बैरल प्रतिदिन जो दोहन की हमारी क्षमता है उसको 10 गुना से ज्यादा हम बढ़ा पाएंगे और एक ही फील्ड में 15,000 करोड़ से ज्यादा रिकवरी के संभावनाएं हैं। परंतु पूरे नागालैंड के अंदर ऑयल और गैस जितना भी पड़ा है इसका उत्खनन होगा तो मुझे लगता है कि हमारी जो कमी है इस क्षेत्र में हमें विदेशों पर निर्भर रहना पड़ता है, वो निर्भरता काफी हद तक हम पूरी कर पाएंगे।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে। নতুন দিল্লি রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে গতকাল সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা ও মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যে ইতোমধ্যেই সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, সবার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে।
2: The topic for the governing council meeting was inclusive human development for Bikasit Bharat 2047 and it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the 4 stages of life from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর গতকাল বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান যে সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
3: Today, our largest oil supplier, little less than 40%, is Russia. Our largest gas supplier is the United States. And that was not the case till the 28th of February of this year. The main supplier was Qatar. So what is happening is the world is also de-risking on the region. People are looking for alternative energy sources and saying, okay, I'm prepared to buy at longer distance, maybe at a higher cost, but there is a greater security about it, predictability about it. So what I see in a way is that the global energy scenario will fundamentally change after this.
0: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেড়ে চলা অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে জারি করা এই নির্দেশিকা অনুযায়ী সাইবার অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে নকল পরিচয় তৈরি করে জালিয়াতি করছে। এই সাইবার অপরাধীরা মূলত ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করছে। মুখমণ্ডল শনাক্তকরণ, ভিডিও কেওয়াইসি প্রক্রিয়া এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারের মতো সুরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে প্রযুক্তির অপব্যবহার করে গ্রাহকদের জালিয়াতির শিকার বানানো হচ্ছে। সরকার আর্থিক লেনদেন কোম্পানি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ডিপ ফেক শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ নানা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের মালদা একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনিক শীর্ষকর্তা, বিধায়ক ও সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের উপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টর জেনারেল অফ শিপিং সংঘর্ষদীর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সামরিক ক্ষেত্রের বাজেট বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দুই হেভিওয়েট মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগের পরদিনই সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আর্ল কার্নসও ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে আর্ল কার্নস জানিয়েছেন, সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি দেশের সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। এর আগে জন হিলিও প্রধানমন্ত্রীর কাছে একটি কড়া চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে কিয়ার স্টারমার সামরিক ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তা দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ ও মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে পাকিস্তান সরকারের নীতি এবং বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবারও এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। দুটি গ্রুপে মোট 12টি দল এবারের বিশ্বকাপে যোগ দিচ্ছে। ফুটবল বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচটি এখন চলছে। দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলই একটি করে গোল করেছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে সকাল 6:30 আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। গতকাল আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো শেষ হলো।
4: यो आकाशवाणी खरसाङ हो। अब अजित विश्वबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार। सुरुमा प्रमुख समाचार। राज्यमा बजेट अधिवेशन आगामी 22 दिन जुनदेखि सुरु हुँदैछ। फर्जी हस्ताक्षर मामिलामा तृणमूल काङ्ग्रेसका महासचिव अभिषेक बनर्जीलाई सिआइडीले 5 घण्टाभन्दा अधिक समय सोधपुछ गरेको छ। जिटिएका कार्यकारी निर्देशक सामदेन डुक्पालाई राज्य सचिवालय नवान्नमा सरुवा गरिएको छ। दार्जिलिङ नगरपालिकाले फुटपाथ अतिक्रमण नियन्त्रण गर्न हकर्सहरूलाई नोटिस जारी गर्दै सचेत गराएको छ। र खरसाङ खण्ड अन्तर्गत सन्त मेरिज 3 ग्राम पञ्चायतमा भारतीय जनता पार्टीले भोट

0: प्रधानले युवा संगमले युवाहरूलाई पाठ्यपुस्तक र कक्षा कोठा भन्दा बाहिर भारतको अनुभव गर्न अनि देशको सांस्कृतिक विविधता विकास पहलहरू तथा राष्ट्रिय प्राथमिकताहरूको गहिरो बुझाइ प्राप्त गर्न सक्षम बनाउँछ भन्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्नु हुँदैछ। भारतीय सुटर तथा एसियाली खेलकुदका स्वर्ण पदक विजेता जसपाल राणाको निधन भएको छ। उहाँ 49 वर्षका हुनुहुन्थ्यो। भारतीय राष्ट्र राइफल संघका अध्यक्ष कल केश नारायण सिंह देवका अनुसार राणाको हिजो राति दिल्लीको एउटा अस्पतालमा देवसन हुनुभयो। राणाले भारतीय पिस्तोल निशानेबाजहरूको प्रशिक्षकका रूपमा काम गर्नुभएको थियो। 2024 प्यारिसमा सम्पन्न ओलम्पिकमा भारतलाई 2 काश्य पदक जिताउनमा उहाँको योगदान उल्लेखनीय मानिन्छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदी अनि रक्षा मन्त्री राजनाथ सिंहले पनि सुटर राणाको निधनमा गहिरो शोक व्यक्त गरेका छन्। सरकारले संस्थागत औद्योगिक र व्यावसायिक ग्राहकहरूलाई खुद्रा विक्रेताहरूबाट मोटर इन्धन र हाई स्पीड डिजेल किन्न निषेध गरेको छ। उनीहरूलाई घरेलु पेट्रोल पम्पहरूबाट आफ्नो आवश्यकता पूरा गर्न सल्लाह दिएको छ। पश्चिम एसियामा द्वन्द्वका कारण विश्वव्यापी आपूर्ति श्रृङ्खलामा अवरोध आइरहेका बेला स्थानीय इन्धन अभाव हुन नदिने यो निर्णय गरिएको हो। यी प्रतिबन्धहरू 90 दिनसम्म लागू रहनेछन्। राष्ट्रिय परीक्षण एजेन्सी एनटीएले 21 जूनमा हुने एनईटी यूजी पूर्ण परीक्षाका लागि परीक्षाको अवधि 15 मिनट बढाएर कुल समय 195 मिनट पुर्याएको छ। नयाँ समय दिउँसो 2 बजेदेखि 5:15 हुनेछ। एजेन्सीले एनईटी यूजी परीक्षा निष्पक्ष सुरक्षित र उम्मेद्वारहरूको आवश्यकता अनुसार सञ्चालन भएको सुनिश्चित गर्न एनटीए प्रतिबद्ध रहेको बताएको छ। भारतको एआई मिशनले आज वारिया नामक भिडियो मोडेल शुरू गरेको छ। यसले कम लागतमा सान्दर्भिक अत्याधुनिक भिडियोहरू सृजना गर्न सक्षम बनाउनेछ। नयाँ दिल्लीमा इलेक्ट्रोनिक्स र सूचना प्रविधि मन्त्रालयका सचिव एस कृष्णले भन्नुभयो, भारतको एआई मिशन अन्तर्गत समर्थित मोडलहरूमध्ये यसको शुरूआत देशको एआई यात्रामा महत्वपूर्ण छ। उहाँले वारियाले अनुसन्धानमा आधारित क्षमता निर्माणको प्रतिनिधित्व गर्दछ भन्नुभयो। मन्त्रालय अनुसार वारियाको प्रविधिले भिडियोको निर्माणको 50 चरणलाई 4 घटाउँछ। यो मोडेल धेरै अग्रणी विश्वव्यापी भिडियो मोडेलहरू भन्दा 10 गुणा सस्तो छ। पश्चिम एसियामा द्वन्द्व रोक्ने कूटनैतिक प्रयासहरूले अझै समाधान निकाल्न सकेका छैनन्। इरानले अमेरिकासँग प्रस्तावित सम्झौताको बारेमा कुनै निर्णय गरेको छैन। यसैबीच अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रम्पले हालैमा वार्ताले चाँडै नै सफलता हासिल गर्न सक्छ भन्नुभयो। इरानी विदेश मन्त्रालयका प्रवक्ता इस्माइल बगाईले भन्नुभयो, अन्तिम सम्झौताका बारेमा कुरा गर्नु हतार हुन सक्ने, यद्यपि वार्ताको अधिकांश मस्यौदा पूरा भइसकेको छ। अमेरिकी सेनाले दामास्कको जलडमरू नजिकै 2 इरानी ड्रोनहरू रोकेको छ। यसैबीच लेबनानमा सीमापार झडप र सुरक्षा अपरेशनहरू जारी छन्। इजरायलले धेरै मोर्चाहरूमा सैन्य दबाव कायम राखेको छ। समुद्री सुरक्षा
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আর সিবিএস তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত ১২ বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: ১২ সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত অর বিকাশ দোনো
3: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি অর অবসর নাহি মিলতে থে। তিন করোড় মহিলাওঁ কো লখপতি দিদি বনানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
1: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত ৬৭০টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
2: इस 12 साल के दौर में जिस तरह से विरासत और विकास दोनों एक साथ चले, हम गुलामी की मानसिकता को पीछे छोड़ करके अपनी विरासत का संरक्षण करते हुए विकसित होने की दिशा में आगे बढ़े। माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इस दिशा में जिस तरह से पिछले 12 वर्षों में काम हुआ है और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है कि ये 12 साल का कालखंड जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा, तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে ১২০টি স্টার্ট আপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী ১৪ জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী ১৭-১৯ জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসন একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। BJ মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ নাকি নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-21 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
4: শ্রোতাহরু আগকো ক্রমমা শুনাইরহেকা ছৌ ভুটানী কার্যক্রম।